দর্শক ওয়াসব আর ওয়াসব শোকা সেগমেন্ট বলিউড নিউজ। বলিউড নিউজ মে আইয়ে শেয়ার করতে হ্যায় জি হ্যাঁ হার্ট ব্রেকিং মোমেন্ট নানা পাটেকর কি ডেথ আর জহাঁ সেলিব্রিটিজ আপনে ইভেন্টস ক্যান্সেল করকে ইন কো শ্রদ্ধাঞ্জলি দেনে কে লিয়ে পৌঁছে ওই রোহিত শেট্টি দিখে রোতে হুয়ে। রোহিত শেট্টি নে এক পোস্ট শেয়ার কিয়া জহাঁ পর লিখা থা আইল মিস ইয়োর লেট নাইট কলস নো হ্যালো নো ফর্মালিটিজ বট আ স্ট্রেট এ শেট্টি ক্যা কর রহা হ্যায়। জি হ্যাঁ নানা কা সিম্পল আর সিম্পলিসিটি ওয়ালা স্টাইল কহীন না কহীন সবকো ইয়াদ আয়েগা। এন্ড রোহিত শেট্টি শেয়ার্ড আ মোমেন্ট ওয়্যার নানা পাটেকর বিং আ সিনিয়র ইজ ইউজ টু করেক্ট হিম অবাউট হিজ মুভিজ ইয়ে আচ্ছি বনাই ইয়ে আচ্ছি নহি লগি ইয়ে সুপার হিট হ্যায় হিট বনানে কি কোশিশ কি এন্ড হি সেড দ্যাট ওয়েন গোলমাল আগেন হি ইউজড হিজ নেম এন্ড হিজ প্রেজেন্স ইন দ্য মুভি তো জব উনোনে কাহা নানা পাটেকর সে আপকি ফিস ক্যা হোগি হি ওয়াজ লাইক পাগল হ্যায় ক্যা তেরে সে পয়সা থোড়ে লুঙ্গা। And then he said ke ek anath ashram ka number deta hu wahan donate kar dena and that is what was special about the legend Nana Patekar. Radio Chinar ki hottest frequency har dil ki dhadkan aap dhadka rahe hain sun rahe hain aap mazdar show was mere yani Jaxis ke sath to meri jaan sidhe hat dhadkate raho.